0: বাবু বাবু এ বাবু
1: কত ছুটি রাখো কাম করতে মন চাই না ছুটাই দি লাশ আইসক্যো